প্রতিখন ঘরের বাণী আকাশবাণী, সকলোরে হৃদয়ের বাণী আকাশবাণী। আমি আগবাড়ি আপনার সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক গড়বলে মাত্র এটা ক্লিকতে আমার কেন্দ্রবর অনুষ্ঠান লাইভ মন কি বাত, সংগীত, নাটক, খেল আর প্রতিটো পলর নির্ভরযোগ্য বাতরির সঙ্গে আমার ওয়েবসাইট আকাশবাণী ডট জিওভি ডট ইনত নতুন ভারত ন রূপত আকাশবাণী।

0: বস্ত্র খণ্ডত প্রয়োগ হওয়া শেহতীয়া প্রযুক্তি সন্দর্ভত আলোচনার উদ্দেশ্যে আজি নতুন দিল্লীত বস্ত্র সমারোহের আয়োজন করা হয়েছে। আর ভারতের ওয়েস্ট ইন্ডিজের মাজের তিনখনিয়া এদিনের শৃঙ্খলার গুয়াহাটীত অনুষ্ঠিত দ্বিতীয় খেলত ভারতে আলোহী দলটক 8 উইকেটত পরাস্ত করে। আমার এটির বাতরি মানে পরবর্তী বাতর পুয়া 7:55 শুনে পাব।
1: এই আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু আৰু বিবিধ ভাৰতী গুৱাহাটী আজি পুৱা আগবঢ়াইছে সুদীপ্ত শৰ্মা ভৰালীয়ে, অনুষ্ঠানটিৰ প্ৰযোজনা কাৰ্তিক সূত্ৰধৰৰ।

তৎপরতা কেন্দ্রর নির্মাণ হব 630 কিলোমিটার দৈর্ঘ্যের এক্সপ্রেস হাইওয়ে করিডোর। প্রথম পর্যায়ত শিলিগুড়ি গুহাটির মাজ 400 কিলোমিটার, দ্বিতীয় পর্যায়ত যোরাবাট বরাপানির 66 কিলোমিটার, তৃতীয় পর্যায়ত শিলং শিলচর সংযোগে 165 কিলোমিটার গ্রীনফিল্ড রাষ্ট্রীয় ঘাইপথ নির্মাণের প্রস্তুতি। বর্ষাপড়াতো প্রাণর শিল্পীর আবেগ, জয় আয় অসম, জয় জুবিন ধনী ক্রিকেটার রবি শাস্ত্রীর। রাজ্যত শিক্ষায় আরম্ভ হব শিক্ষকর একক বদলিকরণ প্রক্রিয়া। মাধ্যমিক পর্যায়ের শিক্ষা অনুষ্ঠানত নতুন পদ্ধতি অনুসরি স্নাতকোত্তর শিক্ষকর নিযুক্তি দিয়া হব। অবশেষত SOP জারি, মহানগর আরক্ষীর অভ্যাগত পরিচয় পত্র নোহাকৈ হোমস্টে লজ গেস্ট হাউসত প্রবেশ নিষিদ্ধ, লিখা থাকিব লাগিব আরক্ষী জরুরীকালীন চিকিৎসার হেল্পলাইন নম্বর। হোমস্টে লজ হোটেলত পঞ্জীয়ন বহি বর্তাই রক্ষাত বাধ্যতামূলক, কোঠা লওয়া ব্যক্তিয়ে জমা দিব লাগিব আধার ড্রাইভিং লাইসেন্স। জোনাই নদীদ্বীপ কবুচাপৰিৰ ভূগর্ভত হাইড্রোকার্বনের ভাণ্ডার, উত্তর পাৰলৈ নতুন আশার সঞ্চার করে অয়লের নিশ্চিতি। 4.34 কিলোমিটার গভীরতাতে খাৰুৱা তেল প্রাকৃতিক গেছ উচিৰে আৰম্ভ হ'ব উৎপাদন প্ৰক্ৰিয়া। বিতৰ্কৰ মাজতে নিৰ্বাচন আয়োগৰ কথা, ফৰ্ম 6ৰ পৰা 203 প্ৰশ্ন প্ৰত্যাহাৰ, নতুন ভোটাৰে দিব নালাগে অতিৰিক্ত তথ্য। হোৱাটছএপ মেছেজৰ বাবেও দিব লাগিব মাচুল, বিজনেছ মেছেজিঙৰ 14 পইচাকৈ নিৰ্ধাৰণ। 3 অক্টোবৰত পৰ্যটকৰ বাবে মুকলি হ'ব কাজিৰঙা। মাধ্যমিক পৰ্যায়ত আধুৰাকৈ বিদ্যালয় শিক্ষাৰ শিক্ষাৰ্থীৰ সংখ্যা বৃদ্ধি, আধাতে শ্ৰেণীকোঠা হৈছে ৰাজ্যৰ 14.3% শিক্ষাৰ্থীয়ে। ড্ৰাগছৰ অভাৰডোজ, গোলাঘাটত আধ্যবন্ত পৰিয়ালৰ যুৱকৰ মৃত্যুত চাঞ্চল্য। আপাৰ চিয়াঙত প্ৰস্তাৱিত 11,000 মেগাৱাট জলবিদ্যুৎ প্ৰকল্পক লৈ তীব্ৰ ক্ষোভ, বৃহৎ নদী বান্ধৰ বিৰুদ্ধে উত্তাল হৈছে অৰুণাচল। খেলৰ পৃষ্ঠাত, একেখন মেচতে 5জন বেটাৰৰ চেঞ্চুৰী, 12,000 ৰাণ সম্পূৰ্ণ ৰোহিত শৰ্মাৰ, বৰ্ষাপাৰাত অভিলেখৰ বৰষুণ। দক্ষিণ কোৰিয়াক হৰুৱাই মহিলা হকীৰ ফাইনেলত ভাৰত। এছিয়ান গেমছত মহিলা বক্সিঙত দ্বিতীয়বাৰলৈ ফাইনেলত প্ৰৱেশ কৰিছে লাভলীনা বৰগোহাঁয়ে। আৰ্চাৰীত 3টাকৈ স্বৰ্ণ জয় কৰিছে ভাৰতে। প্ৰস্তুত আজি পৰাৰ বাবে নিৰ্দিষ্ট সময় শেষ হৈ আহিল, আপোনালোকে ভালে থাকক। অনুষ্ঠান সুদীপ্ত শৰ্মা ভৰালে ইমানতে সামৰিছোঁ। নমস্কাৰ।

0: জাতির পিতা মহাত্মা গান্ধী অহিংসার মন্ত্রে পরাধীনতার শিকলি ছিঙি দেশক স্বাধীন করবলে সক্ষম হওয়া গান্ধীজি এগারী ব্যক্তিয়ে নাছিল, তেখেত আছিল এটি আদর্শ, কর্মই আছিল তেখেতর বাবে ঈশ্বর।
1: কোই শরীর তো হই কি শরীর লেকর আমার সামনে খড়া রেতা হ্যাঁ ও তো কেটে চতুর্ভুজ মূর্তি হ্যাঁ শঙ্খ গদা চক্র পদ্ম ও সব হ্যাঁ ও সব আমারই কল্পনা হ্যাঁ ঈশ্বর কে পাশ শঙ্খ গদা চক্র ও তো অশরীর ও নিরঞ্জন হ্যাঁ ও নিরাকার হ্যাঁ দেহাতীত হ্যাঁ তো উসকো দেহ কাহাঁ সে লেকিন মনুষ্য আপনি কল্পনা কর লেতা হ্যাঁ তো বিষে মানতা হ্যাঁ তো বিষে আমারা ভগবান কাহাঁ নাম দেখে তো আমারে কর্ম মেই দেখে কর্ম কেসে কি কুছন্দ স্বচ্ছন্দ ও তো কই কর্ম নেই হ্যাঁ উসকা নাম কর্ম কাহাঁ নেই যাতা হ্যাঁ কর্ম তো একই হ্যাঁ কি জো যজ্ঞ বটে যজ্ঞ সমঝ কর কুছ কর্ম করতে তো উসমে তো ভগবান কি স্থাপনা হম করতে আপনি কর্ম মে কেসা ভি হোক লেকিন যজ্ঞ ভয় তো উসমে ভগবান কি স্থাপনা করতে কেসে কে এক আদমি চরখা চলাতা হ্যাঁ সূত কাটতা হ্যাঁ তো সূত কা প্রতি

0: ভগবান। এইদরে প্রার্থনা করে থাকতে দিল্লির এজন আমার মানুষে বুঝা গুলিয়াই হত্যা করিলে 1948 সনের 30 জানুয়ারি দিনা। এই দিনা কথা ভাবি আজিও আমার বেয়া নালাগে।
1: 1948 সনত যেটা তেখেতক আঁতরে গুলিয়াই হত্যা করলে তেতিয়া চিতাভস্ম বিসর্জন দিবলৈ গুৱাহাটীলৈ চিতাভস্ম আহিছিলে, সেই সভাখন কোড হৈছিলে, আপুনি তাত এটা গীত গাইছিলে।
2: অঁ, মানে ঠিক মোৰ কপালখনেই ভাল আছিল নেকি, 48ত যিদিনাখন ঢুকাই সেইদিনাখন কলিকতাৰ আইডিয়েল হোমত আহিছিলোঁ আমি ভূপেন্দ্ৰ মই। পুহতম দাই ক'লে কালিলৈ ৰেকৰ্ড কৰিব লাগিব, গতিকে ৰাতিয়ে গান লিখিলে ভূপেন। ভূপেন দাই লিখিলে 1354 মাঘৰে মাহৰে ফুলৰে বিয়লি বেলা পৃথিৱীৰ শিৰতে বজ্ৰপাত পৰিলে বাপুজি কলৈ নুগোলা এন্ধাৰৰ মাজেদি জোৰ লৈ আহিলা অশেষ যাতনা ভেদি অহিংসাৰ বাণীৰে জগতক মুহিলা অসত্যক কেনিবা খেদি 17 মাঘতে

গুচি যাই, জানি লবি সবে তহঁতৰো আহি আছে কাল। আমি মহাকাল, পলিটিক্স নকৰি বাবন্ধু, পলিটিক্স নকৰি বাবন্ধু, দুবেলা দুসাজ ভাত খুচি খুচি খাওঁ, পলিটিক্স নকৰি।

গীত পাখি পাখি এ মন, শিল্পী জুবিন গার্গ, অনুরোধ করেছে উসমান গনি, শেখ নুরি, তাবাসুম, হালিমা খাতুন, মেরিনা খাতুন, আর তেওঁলোকৰ ঠিকনা হৈছে দলগাঁও, কাজিগাঁও আর কোকৰাঝাৰ। ধন্যবাদ জানাইছো আপোনালোক আটাইকে আমালৈ গীতৰ অনুরোধ করার বাবে। কোকৰাঝাৰ, কাজিগাঁও, দলগাঁও শ্রোতাসকলে আমার এই অনুষ্ঠান শুনি আছে আর আমালৈ গীতৰ অনুরোধ করেছে, সেয়া আমার বাবে আনন্দৰ কথা। আমার এই অনুষ্ঠানটি আকুৱালি লওয়ার বাবে আপোনালোক সকলোকে ধন্যবাদ জানাইছো আর আপোনালোকে অনুরোধ করা গীতটি আমি বজায় শুনাইছো।

An Evening in Paris, বুলছবির দিবানিকা নাম তো পুছ শীর্ষক গীতটি এবার আগবাইছ হিন্দী বুলছবির গীতর অনুষ্ঠানত।